0: নমস্কার।
1: নমস্কার সুবল ভাই।
0: হ্যাঁ ধন্যবাদ আজ্ঞা, মুই সুবল কুমার সাহু কৌদিনি, গ্রামপুর পন্ডি ভাইয়া বিজয়পুর জেলা। কেমন তো আজ্ঞা?
1: ভাল আছি, আপনার কেমতি অনেক কুহতু।
0: মুই বি একদম বড়িয়া, বিন্দাস ফার্স্ট ক্লাস আছে আজ্ঞা।
1: আপনার অঞ্চলে কোন সব চালিছে এবে?
0: আমার অঞ্চলে ইহাদে বেলা আজ্ঞা কানা চালিছে আজ্ঞা, আমার ধানকটা চালিছে।
1: আচ্ছা, ধানকটা সরি নে?
0: ধানকটা অমল চালিছে আজ্ঞা, প্রায় সরি সরি আসলান আজ্ঞা।
1: আচ্ছা, আপনার গাঁরে রথযাত্রা আসুচি, তা পূর্ব আসুচি রজ পালন করতে না নাই রথযাত্রা?
0: আমার গাঁরে আজ্ঞা রথযাত্রা হয়, আর রথযাত্রার পূর্ব প্রস্তুতি আজ্ঞা, মানে রথ তৈরি কামটা এবে বি চালিব এবে।
1: আচ্ছা, যেদিন পুরীর রথযাত্রা হুয়ে, বড়দণ্ডের রথ টণা হুয়ে, ঠিক সেইদিন আপনার টণা হুয়ে না তা পরদিন না কোন কেমতি?
0: না আজ্ঞা, আমার গাঁরে বি সেমতি হয় আজ্ঞা।
1: পুরা সেমতি করতে নাই
0: আজ্ঞা,
1: ওড়িয়া জাতির মহাপ্রভু
0: আজ্ঞা আজ্ঞা,
1: তাঁকর যে নীতি কান্তি সেসব রয়েছে সেই অনুসারে আপনার গাঁরে মধ্যে পালন করতে?
0: হ্যাঁ আজ্ঞা সেমতি হয় আজ্ঞা।
1: রজ পর্বরে কেমতি দোলি খেলিবা বা সেসব কিছু আপনার অঞ্চলের হুয়ে কি?
0: না রজ পর্ব তো আমার অঞ্চলে তো নেই হয়ে তো আজ্ঞা, সেটা আমার বেশি করি আমার পূর্বাঞ্চলের এসে, আমার এই জায়গায় কম কম এসে আজ্ঞা, হলে বি বহুত কম এসে, যেটা আমার ভূমি দহন রজ সেটাকে আমি মানসু আজ্ঞা, ও আমার হল লঙ্গল টিকে নে করো আজ্ঞা।
1: আচ্ছা আচ্ছা, সংক্রান্তি যেহেতু আপন মানে পালন্তে?
0: হ্যাঁ আজ্ঞা, আমি পূর্বপুরুষ মানি উঠন তো আমি বিষয়টাকে মানুছ আজ্ঞা।
1: কন শুনেবা আপনার হেলো বারিপদা কার্যক্রম?
0: আজি হেলো বারিপদার দত্তা আজ্ঞা, আজি কি তো গুটি শুনাচ্ছে, যেহেতু আমার রথ যাত্রার পূর্ব প্রস্তুতি আসিগুলা আজ্ঞা, তার পূর্বরু প্রভু শ্রী জগন্নাথ তাঙ্কর উদ্দেশ্যে গুটি ভজন শুনে দেবে আজ্ঞা, ভক্ত সাল ভগর যে কোনো গীত গুটি শুনে দেবে আজ্ঞা।
1: কুহন্তু তেবে কাহাকু উৎসর্গ করিয়া পাই চাহান্তি?
0: প্রথমে তো গীতটা ডেডিকেট স্পেশাল ডেডিকেট আপনকু দত্তা আজ্ঞা, শ্রোতা উনকর নাম টিকে নেবা আজ্ঞা, হরেশ কুমার বড়ুয়া, যশন্ত কৈক, করমসানী কৈক, চৈতন্য পটেল, চিত্রসেন সর, পাত্র লক্ষ্মীনারায়ণ বাঘ, মনোজ কুমার পটেল, মুরলী মেহর, সেবারাম মেহর, রবীন্দ্রনাথ মেহর, দেবরাজ মেহর, লিঙ্গরাজ মেহর, সত্যবা মেহর, প্রভাকর, দীক্ষা উপাল, চুমকি কুসুম, গীতাঞ্জলি সাহু, সোধামিনী সেনাপতি, আনন্দ মেহর, নারায়ণ মেহে, লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, ভক্তকৃণ ভই, রাধাকান্ত ভই, আহরে আজ্ঞা বারিপদা যেত শুনুথা সব শ্রোতা গীত ডেডিকেট আজ্ঞা।
1: ঠিক আছে, তবে আপনার পছন্দর গীত আমি শুনছু, ধন্যবাদ।
0: ধন্যবাদ আজ্ঞা, রয়েছি, নমস্কার।
1: নমস্কার।

0: Ei, Tommy Bigalna. Acha?
1: Sattare, tumhe na pura pagal.
2: এইটি শেষ করুছু হেলোবারিপদ কার্যক্রম পুনি এমিতি কথা হব প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টায় রয়েছে শ্রোতা বন্ধু নমস্কার
3: শ্রোতাঙ্ক হৃদয়ের স্বর মনবীণার ঝঙ্কার।

এতেবে পর্যন্ত কার্যক্রম রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লির আকাশবাণী বারিপদা শ্রোতাবন্ধু স্টুডিও ঘড়ি সময় বর্তমান মধ্যাহ্ন 12টা আরম্ভ করুছু চহলা কার্যক্রম আজ এতে শুণন্তু খঞ্জনী ভজন পরিবেশন করেছেন শিল্পী মানগোবিন্দ রাউত এবং সাথী।

0: ନାରୀମାହାଲା ଶେଷ ହେଲା।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: শ্রোতা বন্ধু নমস্কার। স্বচ্ছতার মূল্য আমি সমস্ত বুঝলে, প্রত্যেক ব্যক্তি মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার আবশ্যকতা অনুভব কলে, প্রশাসনিক স্তরের মধ্যে এ দিগরে অনেক পদক্ষেপ সব নিয়েছে। তেমন কেন্দুঝর মুনিসিপালিটি স্বচ্ছতা কার্যক্রম কিভাবে ভাবে আগিয়ে চলছে এ বিষয়ে আসুন পচারি বুঝবা।
1: নমস্কার ম্যাডাম, না হলে পুতুলি জেনা স্বচ্ছ সাথী ওয়ার্ড নম্বর 9 জগন্নাথপুর।
2: ভৌণী, আম এই কেন্দুঝর মুনিসিপালিটি বর্তমান স্বচ্ছতা কার্যক্রম বা সফেই কার্যক্রম কেমতি ভাবে চলছে?
1: সফেই কার্যক্রম ম্যাডাম যা ছিল আগরু এবে বহুত টিকে ভালো চলছে। প্রত্যেক দিন আমার রাস্তা মেন রোড ঝাড়ু করা হচ্ছে, গলিকন্দি বি সব আমার ঝাড়ু করা যাচ্ছে, ড্রেন ক্লিনিং রয়েছে, বুস্কটিং রয়েছে, যৌ জায়গায় ব্লকেজ রে পানি যা আসা করিপার নি, পানি নিষ্কাশন কেমতি ভালো ভাবে হয়ে পড়ব তার মধ্যে ব্যবস্থা করুছু। তা সহিত প্রত্যেক ওয়ার্ডর যে ড্রেন রয়েছে সেটারে ব্লিচিং পকা যাচ্ছে, আউ মশা তেল বি পকা যাচ্ছে। প্রত্যেক সপ্তাহের থেকে মশা ধূয়া বি আমার কলোনি মানুষের রাস্তায় এমতি গাড়ি বুলুছি। আমার কাম হল একচুয়ালি সেগ্রিগেশন, আমি প্রত্যেক ঘর ভিজিট করছু, লোক বুঝাও অলগা অলগা ওদা শুখলা সব অলিয়া আমার দেওয়া লোক মানে দৌঁচ। আমি ম্যাডাম প্রত্যেক দোকান সব ভিজিট করছু, পলিথিন বন্ধ বি আমি করছু, তো যৌঠি বি আমার সোল সব চৌপতি লোক মানে খাওয়া সেটি বি আমি বারণ করছু। চা স্টলে আমি যাইকি সেটি বি আমার সচেতন করা হয়েছে, সেটি কাচ গ্লাস বি আমি ইউজ করা লোক মানুষ কইছু। প্রত্যেক দোকান আমি যাই ভিজিট করি, ডস্টবিন বি দেখুছু, দুইটা লেখা ডস্টবিন সেমানকে কোয়া হয়েছে রাস্তার ন পকাইকি ডস্টবিন পকাইয়া, দোকান পাই স্বতন্ত্র রাত্রে বি গাড়ি বি বুলাউছু। দোকান ভাই মানে তো আগুরু যা সচেতন নথিলে এবে ইয়ে সচেতন হয়ে গেলে, কথা মানিকি সে পত্র চৌপতি বি ইউজ করছেন, ডস্টবিন বি সমস্ত রখিলে, রাত্রে যে গাড়ি বুলুছে গাড়িতে বি সমস্ত অলিয়া বি পকাউছেন।
2: বিভিন্ন কাম পাই লোক মার্কেট উপরকে আসুছেন, এতিপাই আমার শৌচালয়ের ব্যবস্থা কেমতি কোন রহিছে?
1: আজ্ঞা রয়েছে ম্যাডাম, দুই প্রকার শৌচালয় আমি রাখিছু, যেহেতু লোক টাউন উপরে বেশি যা আসা করছেন সেমান স্বতন্ত্র আমার গোটে পব্লিক শৌচালয় রয়েছে। আউ বস্তি ভিতরে ম্যাডাম আমার গোষ্ঠী শৌচালয় বি রয়েছে, টয়লেট তো সব লোকের অছি আজ কাম কার্যের কি কোণ গ্যাদরিং, যেহেতু টাউন রয়েছে জায়গার অভাব রয়েছে, তো সেইপাই গোষ্ঠী শৌচালয় মধ্যে আমার রয়েছে বস্তি ভিতরে।
2: তার পরিষ্কার পরিচ্ছন্নতা উপরে আপনার মানে কেমতি কোন ধ্যান দৌছেন?
1: সেসব ম্যাডাম আমার এসএসজি মানুষ সব হ্যান্ড ওভার করা হয়েছে, এসএসজি মানে তার দায়িত্ব নৌছেন, প্রত্যেক দিন সেটা সে ক্লিন করছেন, তাহলে ম্যাডাম আমি সব ভিজিট করুছ।
2: এইটি তো আমার জনে স্বচ্ছ কর্মচারী ভৌণী অছন্তি, তাঙ্ক সহিত টিকে কথা হউছো, কেমতি কোন সেমানে যাইকি ফিল্ড উপরে কাম করুছেন?
3: আজ্ঞা নমস্কার।
2: নমস্কার,
3: মো নাম সুস্মিতা মুখী, ওয়ার্ড নম্বর 11 রে আমি কাম করে। আমি প্রত্যেক দিন সকাল 5টা রু 5:30 ভিতরে আসিকি না প্রথমে এনএস ঝাড়ু করু, ড্রেন উপর তল পুরা ঝাড়ু সফা সুতর করিকি না, তারপরে আমার ম্যাডাম মানে কুহন্তি যে আজ কেউ গড়ি কেউ এরিয়া ঝাড়ু হব, কি আমি সেই এরিয়া বি ঝাড়ু করিকি না, যে যে কমপ্লেন বি থাকে কেতবে কেমতি সেগুলা বি সব ম্যাডাম কহতি আমি সব ক্লিন করু যাই।
2: আপনার এইসব কাম যেতবে করতে এমনি ফোন কেবে মনে আসে না এত অপরিষ্কার কাম সবুলে অলিয়া আবর্জনা পড়ুছে, এগুলা সবুলে কি করব এ কাম ছাড়িদেবি?
3: না ম্যাডাম, ভাবিকি বাহারিছি যে কিছু স্বচ্ছ করবি, তাহলে সেটা ভাবিবি কাহিকি যে এত অলিয়া কাম করবি, সেটা কেবে মনে আসবি না যে এমতি কাম করবি, সেটা খুশি আমি করু, যেটা কি লোক স্বচ্ছতার রহবে, রোগ কাহু কিছু নহব।
4: মো না হচ্ছে বিজয়লক্ষ্মী নায়ক, মো 11 নম্বর ওয়ার্ডের স্বচ্ছ সাথী ভাবে কাম করছি। মো ওয়ার্ডে 14টা মানে গলি অছি, সবুদিন তো হয়েপারবনি সবু গলি, সেপরে আমি তাঙ্কু মানে কহিবা পাই পড়ে যে আজি মেন রোড সরলা পরে এই দুইটা গলি ঝাড়ু করিবে, মানে সেই দুইটা গলি করে দিয়ন্তি। আর ড্রেন বি 14টা অছি, তো মুনিসিপালিটি দুইজন ওয়ার্কার ডেলি দিয়ন্তি আমাকু, যে ড্রেন গুড়া বেশি মানে ময়লা হয়ে যাই থাকে, মানে রোটেট হুয়ে যেমন আজ দুইটা ড্রেন হেলা কালি দুইটা ড্রেন হেলা, এমনি হয়ে সবুদিন দুই দুইটা ড্রেন সফা করা যায়। সকাল পাহলে মানে আমার গোটে দায়িত্ব সেটা যে কেমতি মেন রোডটা সফা হব, জিম গোটে অছি, জিমটা সফা সকাল ন করলে পড়ে আসছেন সমস্ত এক্সারসাইজ করিয়া পাই, সকাল বাহারিকে আমি আগে লোক মানে কোথায় অলিয়া পকাউছেন, কোথায় রহি যাচ্ছি অলিয়া ট্রাক্টর নেইনি, আমি ফোন করিকি কহি দৌছি যে না এইটি অলিয়া রহি যাইছি কি এইটি লোক মানে পকাই দিয়েছেন উঠাই দিয়ন্তু। তারপরে ঘর ঘরকে আমার স্বচ্ছ সেভারি যাচ্ছি, যেতে পারুছু আমি দিনকু 10টা 20টা ঘর ভিজিট করছু, যে ওদা শুখিলা অলগা দিয়ন্তু, বাহারে পকাতুনি, নিজে সুস্থ রুহন্তু, সমস্ত সুস্থ রহবা পাই দিয়ন্তু।
1: আমার মুনিসিপালিটি তরফরু যে অলিয়া সব ঘর ঘর যাচ্ছি তাপাই ব্যবস্থা সব করা যাইছি, আমার অনেক সুপারভাইজর ম্যাডাম সেই বিষয়ে কহবে।
5: নমস্কার ম্যাডাম, মো না তমসা লাইক, ম্যাডাম আমার টোটাল 16টা গাড়ি চালুছি স্বচ্ছ সবারি, আমার 2টা

পরবর্তী শিল্পী সুরেশ ওয়াড়কর, চলচ্চিত্র স্বপন বণিক। অনুরোধকারী শ্রোতা আপন মানে হলে স্টেশন বজার বারিপদার মামা বর্ষা, লিপিকা, লিলি, মামুন, প্রাচী, বাবলু, বাবু, নির্মলা, লিটু, মামি এবং তাঙ্কর অন্য সাথী শ্রোতা। চলচ্চিত্র স্বপন বণিক।

0: শ্রোতা বন্ধু, আপন মানে অনুরোধে ওড়িয়া চলচ্চিত্রর গীত শুণুছেন আকাশবাণী বারিপদা কেন্দ্রর প্রচারিত হেউছি এফএম ব্যান্ডে 102.9 মেগাহর্স যোগে। পরবর্তী গীতটি পাই অনুরোধ করেছেন আপন মানে হেলে খুন্টা ব্লকরু সুমন্তিনি, রিমা, শুভম, রকি এবং তাঙ্কর অন্য সাথী শ্রোতা। চলচ্চিত্র গলাপি গলাপি, কণ্ঠদান করেছেন শিল্পী নিবেদিতা।
1: Music by Fast Oda, that in Fast Oda, that in Fast Oda, music by Fast Oda, that in Fast Oda, that in Fast Oda.